খবর না ভুল অনুপন পাওয়া মেলাগর বীর অমৃত বস হক সঙ্গ তোপ দীপ নই বেদ হাস কেসে পূজ কর তে দাস তন মন আর পাও পূজ চরাব গোর প্রসাদ নিরঞ্জন পাওয়া পূজায় অর্চায় ন তোরে কহ রবিদাস কবন গত মোরে পূজায় অর্চায়